ওয়াক্কাংপুরা ফিরহেনা আয় ওয়াক্কাংপুরা আংহেনা দন্নাশ ফাহে তেবামি হুং এদেবি হুঙ্গে আত্মক বুরি কুরাশ এই এদেমি হুং কুড়াকান্ত জজায় আল্লাহগে হাদরতুং খান্ড আলু ওয়াফাওয়া ইব্রতরি অকুবা তেগে গতুন্নে আল্লাহ ই আজিজ ওয়ান্ত হাকিম ওয়ান্ত রসকলাঙ্গে।

0: ইসলামী উদারে হুম ফাড়ওয়ানি তারিহুগে ইবুরেত্তা
1: এদুহাকু মুশরিকুন খান্দা গহুসকুরা মাসেকে কুরুমুন উমর কেফানা আলী কেফানা দেবে কালুন মুশরিকুনা ওয়ারা ওয়ারুকাদা হামলে দেবা মুশরিকুন ফাসসাওয়ালেফি

0: দিবেহি এফএম, দিবেহীন নায়ক।
1: নদীহে একে মেঘাহাজ দিবেহি এফএম।
2: Sports Beat. Sports Beat.

0: स्पोर्ट्स बीट, स्पोर्ट्स बीट।
1: රදේ එක මගහර්ස් දිවි එෆ්එම් මෙගඩිග කුරිය මිගෙන් දනි ස්පෝර්ට්ස් බීට් මෙදගේ ෂෝ යයිකුක කුරිය මිදනි සමා ස්පෝර්ට්ස් බීට් මි ෂෝග මිගෙනස්තනි මොනිෆූහි ෆිල්ම් ගෙතරෙන් කුලිවර්ගේ දායිරා ඝර කැතිරවා ෆරාතෝගේ දායිරාගේ වාහංකතා මෙදුගේ මි ෂෝග මෙහමානගේ ගොත්කම මි බෑවිරවනි හෑන්ඩ්බෝල් කුලුන් තෙරියා ආෂා දෙම්මිය බෙකි හුන්තෙරින්ගේ සුවල් මි බෑ মি বাইকি একি গোয়েক গোতুং এহুন তেরেঙ্গে ফারাতুন নিব ফামা সুয়াল তা কোলা বাই ফাস সুয়ালে মি অনন তাইয়ার
2: আদ
3: এহুন তেরেঙ্গে সুয়াল এহুন তেরেঙ্গে সুয়াল
1: ফুরতম সুয়াল ইঙ্গে এমমে কামদানি কোং এচেন হেয়ে চকলেট ও রোজ
2: Rose hai like karnu hai aapko ke favorite ki lilies hai ma chocolate tanu na gaani
1: kon ka chocolate var battar battar ke chocolate ure baki favorite hasa battare ure
2: diary chocolate a bounty chocolate
1: okay devan suwa inge emme kamda lava ki un teri ki ko ba hai then emme reet lava ki ko ba hai
2: asu inge se ba varu mi hunge lava to adu
1: ga list hai hadama demi hai tim mi hai ki ma inga favorite
2: ehm veji apunani billy eilish then olivia rodrigo emihu emerit lauta
1: edemihu then ami em kam da lave ki koba
2: emihu ge bav lauta hore then jehi lava vese aku ge ham favorite lave then ehm vi mugunani olivia rodrigo ge driver's license ei ham wara rit lave
1: দেন তি লাভা আডুয়া হাইরুগা আশা গে হায়াতা গুড়ে কহল লাভাই এ বৈতা
2: হায়াতা গুড়ে আবার লাভুরে দো একি একিরু একি লাভাতাং একি
1: সিচুয়েশন
2: ডেসক্রাইব কর দেনি হ
1: দেন গা তিমন সুয়ালদা রাজা রাজেন বেরুগে ফিল্মি তারিং গে তেরেন এমে কামদা তারিন কি কো বা হে ফিল্ম বলন্তা
2: মার গিনা ফিল্ম বলন
1: কোন কাল ফিল্ম বলন ইংলিশ
2: আমকো ইংলিশ ফিল্ম হাম বলন ekam favorite sir nu hunnane because ehna nu balando ama film me bala series am ko beleni ves emma ek film goleni ek mi hun tafatu
1: character then am ko divehinna ki var bollywood ge film ta bala bai karnenge then bollywood ge has kha ku he me favorite bune shahur ko ama gam is na gane
2: ya ama english film bala hi bani hollywood hindi achas bala
1: ehm vi favorite ne হাতের মনে সুয়াল ইগে এম এ মির কো কাক্কং ইগে নি কোচেন হেয়ে কাক্কা উলেনতা
2: আ মামমে হেল্প এবে বারকুং হাম বে দেন রাশু গাউলুং এরো আম কো মাম্ম বুনাণি ফোনি হেচ্চি সাদা দেশে দো আম কো হুকুর দুয়া হো এহেম মা মামমে আম কো আদা দেনি মেগনাম পুডিন না বিস্কুট পুডিন না দে রোদ মুহে সুলুনিং হাম ডেজার্টস হাদা ফ দেন একাম অনহেন কাক্কা ইচ্চক বুনান চিজ পাস্তা
1: পাস্তা সাইড আতানি দো বড়
2: ইয়া
1: আহা দেন আশায়ং হাস ডিশ এন হুরেতা বিবুনি আশা এক এক কি মহা দমিরে আশা কে কি মলা রহেন নুদাই এক বাইক কা লডি শুরে মিসালক আবুনে বিদান মাম্মা কে কি মহা দমিরে এক হাল গত কাং আশায়ং হাস ডিশ তিগে কাক্কা
2: ehenennu kakkan aakko emme gina kakkani geega donti donti ada chis miru egen hama gina mi hunule
1: ekum demme tibuni donti enne teves
2: kuri ga donti rashu gaulun mara fahun change vi
1: a ehem vi ma miyoti faswana sual inge handball nukulun nam dem fennani kon kuli varakun heye
2: handball nukulun nam hiwani fennani futsal nuni football kulun kulum ge terein he hiwani
1: দেন আমি দায়রা গা কিহা গিনা ফুরসত তকেন এ বহুরি ফুটসেল লা হাস
2: ফুটসেল হাস ক হিয়ানো এ হ্যাঁ ফুটবল কুলে মি হার ওয়াং হেনু হামার গিনান দে
1: এহেম বি মি গানে কাস লাভে জহা মামি ফার কোন্দ ওয়ে জহান
2: ড্রাইভারস লাইসেন্স জহান
1: আ মাসলে ফেভারিট লাভ তক তেরেন লাভে তো এহেম আ লাভে ফাহু পাতা কোলান

ওয়াক্কাংপুরা ফিরহেনা আয় ওয়াক্কাংপুরা আংহেনা দন্নাশ ফাহেতে ব্যামিহং এদে মিহং আত্মক বুরিকুরাশ এই এদে মিহং কুলকান্তক জজায় আল্লাহগ হাদরতুং খান্ড আলু ওয়াফাওয়া ইব্রতরি উকুবা তেগে গতুন্নে আল্লাহ ই আজিজ ওয়ন্ত হাকিম ওয়ন্ত রসকলাঙ্গে।

0: ইসলামে উদারে হুম ফাড়ওয়ানি তারিহুগে ইবুরেত্তা
1: এদুহাকু মুশরিকুন খান্দাগু হুসকুরা মাসেকে কুরুমুন উমর কেফানা আলী কেফানা দেবে কালুন মুশরিকুনা ওয়ারা ওয়ারুকাদা হামলে দেবা মুশরিকুন ফাসসাওয়ালেফি

এই গিনে গিনে দোক বস্তাং আহা মি হুন্নে হারাম মুদা গিনে গিনে খা মি হুন্নে ফাহে এউরেং কালে ফানুগে আরিহং আতুজ্জনম এউরেঙ্গে মিলগা হুকুম খুরব্বাশ নুয়াত এউরেঙ্গে কিবেং এম্বুরি ওয়াডায় গন্নওয়াশে এউরেঙ্গে কিবেং কালেগ ফান এম্বুরি ওয়াডায় গতস এউরেন্ন কালেগ ফান ইবস কামকুম গেল্লুমেন নুদেবেনতে আদি কালেগ ফান হুকুম খুরব্বানম এউরেঙ্গে মেদগা আদুল হুকুম খুরব্বাশে হাম কশওয়ারুম আদুল হুকুম খুরা মি হুন দেখে আল্লাহু লোবি ওডিগেম বেতে।

0: ইশা সুয়ানে কুরন্তা
1: কব্বলা
0: দিবেহি বহুগ সুকুন কুরে বেয়া কুরতা কি কবা
1: আলিফু সিনু নুনু তা শাবিয়ে
0: রাঙ্গালু ফেমবেরুং এমে ম্যাক কো বুনানি কি হিনে
1: নানে ফুলফিলব
0: ওয়ার রাঙ্গালু ওহে তা ফেন্নিগু মে বুনম কি কবা
1: লিবে ফুরসত গে বেনুং হেফু মাড কবলা কি কুরন কুরা সুয়ালত তমি
0: মি তৈয়ার ওয়ানি দিবেহি এফ এম গেনস্তে শাবিয়েনি প্রোগ্রাম
1: শাবিয়েনি প্রোগ্রামে দিবেহি বহুগ সুয়ালু আন্না কংগনে কো আন্নানি
0: কমমে হুকুরু আদি হনিহেরু দোহেগরে আগগডি তিরিহুগা
2: শাবিয়া

0: দিবেহি এফএম, দিবেহি নায়ক।
1: নদী একে মেঘাহাজ দিবেহি এফএম।
2: এবাহক
3: লোয়পাকি দেমিহকু একু আনেকাকাট্টাকা আমিল্ল নফসু হুলুয়ালা তিরিউলুমুক এবারুগ একুগ ফ্যাতিল সাবিত কুরাম ফাশা হিসাবুন উফেদেবারাম মাডুমাথিরি নামবেস ফুং ইহুসাসে মি একু আনেকাকান ইতুবারুকো দুনিয়েগে হালবোলিকামুগে তেরেন হিতান হামজহন লিবে আমাম বান্দারে এহেন নামবেস মি গুড়ুমাকি নাজুক এচ্ছে দেমিহুগে দেমেদুগোন্না মুআমালাতাকান হুরাস এড়ি হিতুকে হাগিকি ওয়াহাকতান হিসসানুকন হিফাট্টাম ফেশুমুন লোবিগে তেরিয়া নুতনাওয়াসকাম বেরিবে ওয়াগুতু ফায়তওয়ামুন দাওয়ারাকা মি হিমেনকান শাকুয়ায় বদলবে একাকু আনেকাকান ওন্না গায়াককান ফুহেবি বদলওয়ানি হিংহামণু জহুমা মুআমালা কুরুমগা দিমাওয়া কুন হিতাকাকি গুলুন্ত মড়মড়ুন হালাকু কল্লা হাতিয়ারে লোবি নেতিগেন্দানি কুল্লিয়া কান্নু এই কুরিং এমে গায়াককুন ওলুনু মিহায়কি বীরাট্টেহি আদি এনা দাক্কা ওয়াহাক ফাহুম নুয়া মিহেকা বদল বেচ্চকান ইহুসাসওয়া হিসাবুন মি ওয়াহাকেকি আসল মাইহা আদি জাহুরাগে ওয়াহাকে ওয়াহাক লিউনি সিনহিতাতু সাম্মু মুতাহার ইব্রাহিম মুতা ওয়াহাকে হুন্তেরি নহুশালা দেনি আয়শাত নাইমা কুডু

0: ফাহে এওরং এদেনি জাহিলি জামানুগ হুকুম হেজে ইয়াকিন কুরা বায়ক আল্লাহ বরে হুকুম করবম মলি ফাহে খাক হেজে
1: দিবেহি এফএম দিবেহি নায়কু নোদিহ একে মেগাহার্টজ
2: আলিনূর